আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করিব? তোমাদের কি হইয়াছে? তোমরা এই কেমন সিদ্ধান্ত নিয়েছ?

0: أفمنكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون.
1: তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রয়েছে তোমরা মাঝের জন্য তাই পাইবে?
0: سلهم أيهم بذلك
1: زعيم.
0: أم